নিগো সংলো সে কপসংমান আলুয়ান ফ্রান্সমা এই থেমরেন মৌজো তুমগো মিওয়ামদান সুফম পাটি ফং কাচুমসা আংখু না কাশ কানু আই শ্রী মৌদান তিং না মৌজং সং সুমু সুম খ্রমা লু মুলু থে তুমু মচান পাং না খু সোন আই কমিং তং পাটি ফংনি উখং না হং সংরা ফংলাম সুকু দেনা মিসু সুলং নিথে মিফম পাটি ফংসানি গো সোন গান থা মিলোম খ্রৎমান না মৌদান তুমু মচান চিখ্রং কৌ না খু আজা তুনসো দান না মিফম মিখ্রুম চিমরা শিমসা আই খু মৌদান কমিটে না খু ফিসম না আই সুতাশলাই ছংিং না ফংলাম সুকু দেনা গসা গো মো সিং রু রেম সাম চানগো হাটু কঞ্জু গো মো ফংলাম সুকু দেনা নি মৌদান তুমু মচান নাম আই পংফম ফং ফটন সাই সুফং থা কমিন তং পাটি ফং উবখাং না মৌমসা নি কমিন তং পাটি ফং আ মৌদান তুমু মচান তরা ফে নাম আমেরিকা মৌদান নি মিয়া মৌদান মোলাম সাজে ফ্রা এলাম ফে নাম না খু তুনসো দৌদমা আই খুমাশনি মিয়া মৌদান সুফম পাটি ইনা মৌদ চাকমো রাবো নি এ ওই মজুম গ্লো আই কথা খুমি না চংপা লুপ্রাম চং চং মা থে ফং সংরা ফংলাম সুকু দেনা সুয়া মশা ছিংক্রু জান চিনা দং পংফম জংগা বি মসালাম থে সং আই ফংগা জম্পো মা আই রুই সন ফং হান খুই উচি ইয়ন রেস রাউ সুফং থা মৌদান তুমু মচান নাম না খু চুনসো মা আই জুফং থা মৌদান তুমু মচান নাম না লামথে আমেরিকা মৌদান ফেম ফং ফ্রেদ না মিওয়া মৌদান মৌদান তুমু মচান গো সালামে লামফে শ্রী কাশপ্রা নালাম জমিক্রম দাম সাই কমিন্ত পাটি ফং ফে নি গো চিনা দুংদা পংফম জংবা ফে লংনাক ফে সওয়াং না সুয়া মশা নি ফে সিনাত গাম না চিখ্রিসা মা আই হংসনি কমিন্ত পাটি ফং গঞ্জ শ্রী সবদাম নি শ্রী কাজপো না তুফং সালামাই মংজ সিনা জমা নি ফে খ্রুমরা না চুনসপিয়ে মা আই সে তাশি নাই উন্থয় খুমু না উন্থয় খুমুজাগ্রান খুমি না জংগবা লুপ্রাম চং চং সুমসিলাই না চংমা মন সুমানগো মতো মনে চংলুংলাম চিখ্রং কে থাকলাই না চংলুংলাম চিখ্রং কৌনা পংফম সুলংরাবো মৌ পোটন না খো চুনগা চুনসপ্রো মাই খো চুনগা থা চুনসপ্রো আই মৌদান তুমু মচান চিখ্রং ক জিমরা জিমসা লু না খু ফিউশন মিফামলাম গা না খু ফিউশন মাইগানি মিওয়া মৌদান তুমু মচান শিলাও এলাম ফেট নাম মিওয়া মৌদান গো চুং আই আমেরিকা মৌদান ফেয়নি খুমুকুয়ামান মিফাম আই পংফম আসুয়া মচুমলা মৌজং সানি আ মিশিদাং আখো আখাং ফেট টেং টুপ আমা খামিয়া রেলামনি গ্লো দু না খু চুনসপ্র দা আই চমানি আংমান আই সুমু সুমাতলাম গো ফং সংরা না নি এ আলো আল্লাহ মতি সুতো আই খ্রুমলু আই রং কমিন তাম পাটি ফং আসুয়া নি এ খুলাম্বা খ্রুমাই খু ইপকমেট কৌমা আই সুতাশিলখং পোলাই কমিন তাম পাটি ফং ইনামং তো আসুয়া নি গো তিনু থে ফেনলা লোম লোম চুমলা না চিনা তুমদা পংফম জং ইনান তাশো তাকুসু জং রেডি আব্রো সংওয়ান না জং না তুম তা সাজি থেন সুন সরা জং মা নি ফে সা আতুম আপিয়ান এ থাঙ্গা তা পোম কবাই পুন এম জো ইউ চাই হান ইয়েন ইলু লিয়েন চাং খোয়া ছাং সরা জং মা মলি সি সুমান মশা গদি শি নুমা কপ্রুমান না মংদান টিং না গজং আই লাই লখম গুথং লাই চামু ক্রসপ্রো দাতমা আই কমিন তাম পাটি ফং আসুয়া এ সাই ফ্যা ফ্যা রে ইপ কমেন আই মান এ খুমি না চমানি গো
มจุมลำหน้าเอ